عن التركي كنت يسبد لكري كوكتو فيبي اي اك اكون شغل نكوتي اكون شغل نكوتي يعني بولفا تركي كنت يكون يجلاف بولفا كوري تيرتي اكون نا ان بول كنترول كلا كاري بول অস্ট্রেলিয়া দেখুন তৃতীয় কোন অস্ট্রেলিয়া হাফ তন্ত্র কি কোন তেন বলা তা করে টিম ক্যাপ্টেন আরিমত বড় পুরো পুরো ফরওয়ার্ড বলা করে কত কত কোন তে গাজে দা তা সাইকেস বড় কিছু তা ফাত কোন তে গায় করে তৃতীয় ফরওয়ার্ড সাধারণ বড় কিছু করে আরিমত এর কানে বেরো তার করে অস্ট্রেলিয়া এরতে বন্ন মাসে করে কত মন কল দাঙ্গে বুরি অস্ট্রেলিয়া হাতরন বেরক নটুয়া ফনুয়াদুকে ইতালিয়ানো কে নটুয়া তাকল ফাত কুনতের কানে কুরিয়া এ রেকারি হু কুনতে জসাদ এন বোর্ড না কুরি জেরা কুরিয়া ওয়ান এরতে ওয়ান মাসে কোনি এই বড়চি কার নম্বর করে ফনুয়াল গো ফাত দিফা করি তুর্কি কোন্তেন অস্ট্রেলিয়া হাফ মেদায় সব কুরিয়া বাদে তো মাসে কুরি তৃতীয় কুরিয়া এনে কোন্তেন কেন তা ফাত তুর্কি কোন্তেন বলা তা কুরি জেলা তৃতীয় কুরি কি ফেরে বের বানা ওর কোন্তেন কন্ট্রোল করা বসে রেতে বানানি কোন বড় কোয়া দে কোন্তেন এনে মিটি রেতে রে ভুরি বাগেস দিফা কুরি বলাস মেতে অমরস কো ফাত তুর্কি হাফ তে তুর্কি কোন্তেন তুর্কি কোন্তেন কুরি ফরওয়ার্ড বলা মেদর কেন তুর্কি কি ক্যাপ্টেন কুরি মতবে দে রেতে ফরওয়ার্ড বলা কারণ তুর্কি কোন্তেন স্পাহাত অস্ট্রেলিয়া কে কোনো তেরিয়া দিফা করে ফার্স্ট তোলা তিন মিনিট কোলে ইফা ফার্স্ট তোলা তিন মিনিট কোলে ফেমিরো এল্লাম সুন্দর করে অস্ট্রেলিয়া বস বলাতে ব্যাক রক্ষা হাতে জেল আপ ক্যারি দেখুন তার নাট্য হবে না ক্যারি জেল আপ করে তিন তিন তিরেকা বলটা করে দামাসে করে বল বলাতে আসে তুর্কি কোনতে বল না করে কোস অস্ট্রেলিয়া এর তে দেখি দিব বল তাকে ফাহাত টিম ক্যাপ্টেন ক্যাপ্টেন কা দেখুন তে দিফা কোন দেব না বেচুনি বল দিব ফোন না ওর তে বাদা করে দিব বল অস্ট্রেলিয়া কোন তে এর তে বল তে আতা কুরিয়া বস বস কোন চোক দা করে ফোন আল বল সিধা তুর্কি কোন তে ফায় তুর্কি কোন তে কুরিং এর তে ফোন আল বল ফাহাত ফাহাত আর কে দিফা কুরি অস্ট্রেলিয়া কোন তে দিফা কুরি বল অস্ট্রেলিয়া হাফ কমিটি আছে মাত্র তুর্কি কোন তে আতা কুরিয়া তুর্কি কোন তে করে ফোন আল বল ফর অস্ট্রেলিয়া কোন তে দিফা কুরি বল দিকে তুমি তো না ক্যারিং আর বল দে ফাস্তরস হাতর মেট কোলে ইফ ফাস্তর হাতর মেট কোরে ফেরো একস মব কোরিগ অস্ট্রেলিয়া বল ফ্যান করে জেদানি অস্ট্রেলিয়া কোনতে অস্ট্রেলিয়া কোনতে করে ফোন আল বল এ রে ক্যারিং আর তুর্কি কোনতে বল আতে অস্ট্রেলিয়া এরিতে বদলা করে ফোন আল গুলা গুলা করে ফোন আল বল ফাহাত অস্ট্রেলিয়া কোনতে দিফা করে বাংকাস গুলা গুলা করে ফোন আল ফাহার অস্ট্রেলিয়া কোনতে ফাহাত দিফা করে ফার্স্ট তোলাস ফার্স্ট মেট করে ইফা একে সময় করি অস্ট্রেলিয়া তুর্কি কোনতে অস্ট্রেলিয়া হাফ মেদায় সাপ তারপর ফাহাত বল ট্যাপ করিয়ে তিরতে সাদি অস্ট্রেলিয়া কোন আতুরকে কোনতে করিয়ে তিরতে আরে মত অস্ট্রেলিয়া হাফ মেদায় সাপ বল ফ্যান করিয়ে গেলা কোন তোমার পদ আতে কোনতে অস্ট্রেলিয়া গে এনে কান্না কোয়াল তেতেরে টিম ক্যাপ্টেন এনে করি আরে মত তে নম্বর তুরকি গে আগা দি বল ফাহাত দিফা করি আনকে অস্ট্রেলিয়া কোনতে বল আতে খতন কই জেলা অস্ট্রেলিয়া হাফ কেতে কই দাং গলো ব্যাক অফ হাতে জেলা দাং দে বল আর মেতি বের দে দি দি ফেল দন তুরকিং এন্ড দেন ওজেন এলি ওজেন ক্যারিয়ার স্মাইল স্মাইল কুরিয়া তারপর ফাহাত টিম ক্যাপ্টেন ক্যাপ্টেন কুরি ফোন আর বাইরে সেন্ট বিয়ার তারে কুরি কুনতে ঠোরে বল সা কুরি জেহদেন কুরি গাস মেদন হস্ক কুরি তুর্কি হাফ তে ফোন আন্দা দে গোল মেদন আতারে মেকে তুর্কি কুনতে বল আতা তুর্কি গে বিহি নম্বর বল সা কুরি জেহদেন এ কাডি উগুদ

ঋণ ধন্যবানতে তিমাম্মেন তিবি এম্মে দুহাকুয়ে নুয়াতা দুয়াহেগ্গে বৈগে ফাহে হিসাবুখং আদেদুকুরা মিহুন্না সওয়াল কুরবাশে।

লাহাকং আলুখংকং উড়ে মিহকু একমগে মচ্ছং এ মিহক লিবেনে এভ্যস দলীল নেতে ফাহে এমিহেগ্যে হিসাব বেল্লুম ওয়াকং কশবরী এমিহাগে বেরি রসকলাঙ্গে হদ্রতুগে হাম কশবরং কাফিরুন্নে নুদিন্নবানেতে।

0: আলোগে বেরি রসকলাক ফা ফুসবা রহমান দেব ইবা রসকলাঙ্গি রহমল্লবা এমে হে রসকলাঙ্গি
1: بسم الله الرحمن الرحيم
0: رحمن وانت رحيم وانت الله بإسم فلوم فشاغ النمي

আদি ফাসওয়ানা হুয়া করুম হুটে এ নাই দোগুয়েরিঙ্গে থেরেম ওয়া মিহাকু খামগা ওয়ানাম হামা কাশাওয়ারুম আল্লাহগে লাআনাং এ নাগমচ্চং হুরিকামাশে।

এহিহিলু মুমিন ফিরহেনু নাই মুমিন আংহেনু এউরেঙ্গে আমিল্ল নফস্তকা মেদুগা হেউকং হিনুকুলাই কিবেগেন বাবে আদি মি বায়াম ফাড়বেগেন হরি বড়ু দোগেকে নুবুনি কিবেগেন বাবে।

আদি আল্লাহ তিয়াবা মিহুন্নটকা আয়াত বায়ান কদ্দবতে আল্লাহই মলা দেনে বড়গেন ওয়া হাকিম ওয়ান্ত রসকলাঙ্গে।

0: মি বাহাকা গুলে কুজ্জাগ নামাকি কোন কুজ্জতা
1: লুত
0: লুত মিওলে মি বাহাকা তিকুদিন না ফাহাগা বিকান্ত তাকি গোবা
2: লুত লাহং হেলে বুনি
3: লুত লাহং হেলে বুনি
4: লুত ওর কান্নেবি
2: লুত লুত হুরি মাদরসা গবেস নিদিয়া সারা পড়া
5: লুত ফিলাওয়াল গায়হা বড়কা ইসকামে নতেউন
0: মাম্মা বুড়ুগে লুতং হেদুনুতা
1: নো
0: এমি মামি ওয়াহাকান তিকুদিন দাসবি কোংকান্তাতকে
2: আবাহা নিদুয়াফা আবাহা আবাহা হেলো
0: লুত আবাহাং এলং কোং ইরাকাত লুত গাড়ি জাসালেবনি ইমে ফুরতাম কোন্নি
1: হাতারে জিরু
0: দেন রাঙ্গাল কুরাম মেগিন একাম বেনুম বেফ হরিবারুন লুত আবাহা মাওয়াং একাম হেলেবনি দ
2: এমি
0: মদে মাম্মা মেমবনি আদি মড়কোল্লান আদি বারার মুহিম্মু কামে ইসলাম দীন গ বারাবড় বার আলুবা ফাওয়া কামে কুরঞ্জে কোন কামে এই
1: ফাতিস ফাতিস নামাজ দুরু
0: আ পুরি গবনি গতা ফাতিস নামাজ দুয়াস ফাশাম বি দ পুরিহা কুদিন বেস এহেমি মা মিকুদিন না মিয়াদ মি আডু ইউন ওয়াহাকাই কুদিন হামুদি রীতি ওয়াহাকেতা
1: লাব্বা
0: মিয়াদ গ প্রোগ্রাম গাস আন্টি তিকুদিন না রীতি লাভে গেনে সেনা মি লাভ পুরিয়ে দাগাডি গ স্টুডিও গ তিবি কুদিন মিকুদিন হাওয়াল কফবা মাসেকে ফুরিয়াম কল্লান গে কোম্মাসেকতে এই তাসবীর গ কুলা জেসুন দো তাসবীর তক হুননান এদো হেগি মাউলুয়া গুলওয়া ফুনাকাঙ্কা হেম মিয়েদু মিগেনেসতে লাভে কি হাসান আব্দুল মুহসিন কিয়াফাওয়া লাভে

0: মেয়েদুকে প্রোগ্রাম আমি ব্যবহার বে কদিন নাকি আলভিন, শানায়া, আয়রা, ইজহা, জিক, জাহুল আদি আইলা মি কদিন নাকি মি প্রোগ্রাম গেনেস দিনে তিয়া কদিন গে মারিয়াম মান্টি মি প্রোগ্রাম উফেদ্দি নাজাত্তা উরিহা কদিন নাবেস উফাভির বগুত কলকং এদেমু বাকি বেলানা ওয়াসসালামু আলাইকুম
1: তিত্তি তিত্তি কুচ্ছে

0: قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعجز من اتبع نفسه هواها وتمنى على الله رواه الترمذي
1: মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবিয়ে বুদ্ধিবেরিয়া কি তিমাগে আমিল্লা নফসুগে হিসাব কো মারউ মাফহুম ইন হায়াত আটকা তাইয়ার ওয়া মিহাই আদি নুকুলু দিন তেরিয়া কি এনাগে নফসুগে এদুন তাক তাবাউ মাফহু আল্লাহুগে হযরতুন রঙ্গালু গইন এদে মিহাই
2: ಮೀ ದಿವಿಹಿರಾಜ್ ಜೇಕ್ಯಾಡು ಹಗಡಿ ನವಾರ ಮೇಟಗ ಮಿಗಿಣಿಸ್ತೀನಿ ಮಗ್ರಿಬ್ ನಮಾಜ್ ವಕ್ತಿಗೆ ಬಂಗಿಯ ಬಂಗಿದುವ
3: ಅಲ್ಲಾಹು ಅಕ್ಬರ್ ಅಲ್ಲಾಹ್

আমলত কবুল করে বিনা বিফাবানি ইখলাস তিরকমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিয়ায়ং আংগওয়া ফাবানি আলকান তাহুকা ইখলাস তিরবুমা উম্মতং ইখলাস তিরকান দসকত দেবুম কে গতুং জুমার সূরত কে 11 ওয়ান আয়াত কা ওয়াহি করাওয়া ফাবে কুল ইন্নি উমিরতু আন নাবুদাল্লাহ মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফান উইদাল ওয়াশে তিমান কালেক ফান আমর ওয়ে কিম ওয়ানি আল্লাহং ইখলাস তিরকমায় কুগা আলকান কুরমাশে هما اسورت کے ساتھون ایت گا وحی کروی قل اللہ اعبد مخلصا له دینی معنی کی کلے کفانو ویدال واشف اکلان کے کبیان اہرن کے دین خلاص کو اہرن الکن قرانی ہما ایکنی ماں اللہ شف ادی زمر سورت کا ماں اللہ وحی کروا فاوے فاعبد اللہ مخلصا له الدین الا للہ الدین الخالص معنی کی ফাহে কলেক ফানু মাইন আল্লাহু গে কিবায়া দীন খালাস কুরাবা একলা গে কিবায়া আলকান কুরাবা শেব ইনসানা গে বাহা আমল আদি মুদলুম কুরেবে সাদাকাত তাকি আল্লাহ খালিস কামায়কো কুরা কান্তকম গা হেদমান আংগাওয়া আল বাইনা সূরত গে ফাসফন আয়াত গা ওয়াহি কুরাবা ফাবে ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন লাহু দীন হুনাফা মানে কি বাতিল মগুং একিবাওয়েগেন তিবে মাইং আল্লাহুগে কিবায়ং আলুকান খালাস কুরা হালু আল্লাহুগে কিবায়ং আলুকান কুরমাশা নামাজ কায়েম কুরমাশা যাকাত দিরম মেনুই এবামি হুন আমরনুয়ে কিয়ামত দওহুং আল্লাহা বদল কুরাং এতে মিহা ইখলাস তির কামায়কো হে আমল কুরমাং আংগাওয়া সূরাতুল কাহফুগে সতে কদিহওয়ান আয়াতুগা ওয়াহি কুরাওয়া ফাওয়ে فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه احدا معنى يكي تيباميهم كره كوم ميهك نمس الله بدل كرمن اميد كرني نما هيو عمل كرمتي دميهن نوش كمف ادي الله نلكن كرمغا اين افس فراتكا شريك نكرا هوش

0: قال رسول الله صلى الله عليه وسلم خير الناس من طال عمره وحسن عمله رواه الترمذي
1: মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবিয়ে মিস্তকুম করে এমমে হেও মিহকি এনাগে উমর দিগু মায়কু এনাগে আমল ওয়েস রাঙ্গালু মিহাই
2: মিদি বিরাজ্জে গেড় হাইগড় তিরিস হাই মিনিট গ মিগেনস্তেনি ইশান মাদবগত গ বাঙ্গিয়া বাঙ্গিদুয়া
3: আল্লাহু আকবার আল্লাহ

voor half van Hamilton kolen de team kunnen wisten met de andere. Nederland kon ten kolen van over Japan half ten Nederland kon ten bodem kolen van over met de kolen voor de half met de sambeer. Denzel bodem die hele bal beweegt die die veel Japan kreeg dan Korea wat naar bal van daarom terecht krijgt die Nederland kon ten ja Korea koersaag Japan di fejjo vedro ga carry kure fono adel vedo il half che tenen sinsa color moti batta ko fat so ga tani guchi sinsa kal beno kuri jehla fa ele ore kuri jasadi kamana kuri fono adi por mat moti ere carry ga sfeno jom bola kontra ko da Japan ko tri kuri ete naga di mase kuri naga di bola di fa har fa di fa kuri nedel konten di fa kuri mana kasari mati ngas Japan ke kurun teriak boleh kan kuri jeh lama saya kuri teriak nak boroi. Kaito Nakamura, kamera kuri fono ada boleh ma mati mati kuri fono ada nanti itu mesti. Half minute kuri efah furtam half. Team kuri bis team kuri dalam macam. Gol kuri mati lifeh jauh kuri fono ada ni. Edan ke Captain Bendik kari. Part kuri fono wale bola mathematics asme to horosko Japan half te dande bola nedent kunta bodon kuri fono wale pa hato Japan kunta difa kuri thani ko chi difa kuri bar mathin ber me dona kare nedent ke ilme dona kare back of far windik kontra kolla fari mathin kuri jehene me dona kare a minute kuri je furta half de team kuri vist me kadal je windik kari mathin me dona kare kunta rek Era que faz fato, meio dica para o polícia se agarrar com três de Jesali. Freddy John. Dijon Curia. Me deu a carry com três na bolsa com o Jesali, me deu a hosco com o Warner Masse com ele. Carry de com três, sabe no Curia deu que tu ne baus, e caves no Curia. Dijon tá com fato, meio dica para o Curia Arimati. Venti. Korea service number bola kan kuri jeh dani eh creation chiko samavil era kuri mat mate phone wad bola ari area pair friend jam kun japan kun te bodon kuri phone wad bola ari mate beer no minute play fa furtam half un te team kuri bisim kan dane ruje Neden kunter sensa katren bola fan kuri jeh dama saya kurani Rian hari mati half ke meja sabu Denzel fahat Rian ur fahat Bendik kuri fono ad bola seri berfan jeh dah tiba tu Japan half ke teren ber Japan ni fejjon gol kuri mati kuri fono adan diha minute kulai fa de team kuri bis team kuri dana nuce. Gol kurmati life jong kure fono wadin thani guchi diha minute kule ifa furtam half thani guchi back of hata suzuki adekas alo kure fono wad referee ngi thani guchi eritere suzuki kure fono wad bolas sensa katere fahato vendik podon kure fono wad bol duwe farani Kadang-kadang pun teriak, hebat kau bola tiap hari. Jepun pun teriak bola sangat kuri jeda, pasal saya kau harus kau tiap kuri ngari mati. Kadang-kadang half kau teriak, Jepun kau teriak bola sangat kuri jeda ni. Kebo kuri jeda, tangan kau faham tu, hebat kau teriak, hebat kau faham tu. So bisa berkaisu, kaisu kontrak pada kuri sensa kau teriak, ngari mati tiap kuri fono adi. Ikhlas yang bagi Hiroki Ito. Itu tanggal fahat. Ada yang kau telefon awal, boleh faham regan, boleh faham nama saya kau fahat. Netherlands kau telefon saya jele, faham ke Japan kau telefon tanggal fahat. Kau telefon jenjar sahdi. Kamada, Everest fahat. Faham ke sahaf ke medai sahbu. Service number kaisu kuri titing hari mesti sahaf ke medai sahbu. Boleh faham kuri jele ni kuri engas. Area arah hamkof berongga kering kau telefon defend kuri. Phone awal masa kau telefon kuri phone awal boleh faham. Vendik difa kuri. Negeri Captain Vendik kuri phone awal bolas faham Japan kau telefon.
Watching up, back of Fahata area, the keeper Suzuki. Suzuki ball from Kurijeda, Fede Beru. Kamada, Kamada, bro, control of the Kurijeda. Madam Hingada of Kuria, as Japan half there. Sensakara Hamakurani. Hamako left eating Kuria Medan Hosko Kuria Fonuadi. Hiroki Ito, Ito. Number five, Ito, Itokuri, Kamada, Kamada contract for the Kuri Jilin, Nedin half kitten, half kimitas, and Harimit Beronga current eating Kuri Berongoti, Urikunte, the Jesadi, AK to Nakamura, Nakamura Kuri, Fonwad, Rufahatamura, left Korea, again the Kuntin Bolf and Kuri Jilini, Denzel, Denzel Kuri Fonwad, the Bolan Aram, Rikunte, or Tango Fahatu Fatu, Maseri, the Fatu keeper. Japan goalkeeper Suzuki, Zion Suzuki, Bolat left. Half medal is up. So go Taniguchi, Taniguchi, Tango Kuri, Medal Carry. Watanabe, Bolf and Kuri Jelani. Kuri is like a back of Fahata. Taniguchi and Kuri Ito. Ito Fahata, Watanabe, Carry. Taniguchi, Japan half ten, Kuri, Medal Hosko Kuri, Nedian, half Katarin Kuri, Fonwal, Bola. Control will left Meta. Meta Korea Fonuadi, Kamada Kamada Korea Meta, the Fonuad Bolagarnabore, Naganaga Fonuad Bolkari, the Conteca, Jehida Bolkari, the corner. Japan Libe Furtam corner, Michuke Devana corner. Japan corner again. Japan corner Naga Kamara Naga the bola bodon fahatu medik difa kuri bola asen saka fenujem bola bidit buf kulun tere gever kuri fahatu bola tan kuri jehdan tirtin kuri fonu wali tiny guchi ere ka kamara kamara kuri gerte banan wali left tan kuri fahatu ere bir nakamura kuri yesa di an number an bu kuri fonu wali bol fahatu difa kuri fahatu Japan kuntire ya nedel kuntire de kuntire eki vetigati difa kuri ball pair ke liye parit ko bada da an number jassa ge an number kuriya lagaya dini ei kiubo kiubo pre phone wad ball pair ke liye ball kurmati kuri phone wad ne defense vetik vendik kuri phone wad ball medon hosko dande ball medon kare japan ko tre bodu kuri phone wad Watana won the Falkir by the bear. Nedland get Kunter in Korea. Nedland got back for half and half to Medasam. Nedland half to Vendika. Vendik Wolf and Kuri Jelaf. Caribou Kunter and Korean ex Vendik, Vendik Falk. Dijon to Vendika went to Kuria with the Moscow Japan half there. I went to half the medal, some quarter and control the back of Fat and Svendik, Vendik, Middle Cat, Wolf and Brigida, back of Fat. Vendik, control the back. No other board, you will decide to be there. Defeldon, I went to Fat and Vendik. Vendik, Venhek, Bolf and Kuri Jeda, Titi Kuri Metro Carry, contact the Jasali and Bolf Contrako, the Kuribani, Kotomako, and Japan Kotrebu, and a Ganat 12 Arimati. He contacted and Kuri Fonwa Fat, Japan contact Defaku Bola, Mathematic as Fat. They learned to half Kater and Vendik, Titi Kuri Arimati, half Kimedai, Sam Jasali. So this number Somerville Kuri, Diff, Area Dima Kotrek and Bolf and Kuri, what the left. Fonwal bol tu fa dia kontre na mesa ko fa Japan ko tre ko fa ko Japan ko ekavis number di fa ko bol beru gen dia ito akas nedgan ko elo sama wil fa ha to kontre ko vendi ka chasa di vendi ka sansa ko tre ko kontre fa to vendi ka ti ti kuria bol kontre ko da sama wil da ko fa ta ne ka sen kontre ka dine Benhek
এটা কুড়িয়ে কোন থেকে ফাত ভেন্ডিকে ভেন্ডিক ভেন হে খাসেন সে কত এটা কুড়িয়ে ভেন্ডিক ভেন্ডিক কুড়িয়ে মেদ হোস কো জাপান হাফ তে এটা কো ফানার নাম্বার বল ফ কুড়িয়ে ওয়ান নাম্বার সে কোরানি এই ডিভেন ডিভ কুড়ি ফোন ওয়াদ বল মেদ কে আর মত বল বের মেদ জাপান কো তে ফাজ হেলাফ 17 মিনিট কুলাইফ 17 মিনিট কুলাইফ মেরো এ টিম কুড়ে বিস্তি মুদাল লাড বুঝে বল ফ কুড়িয়ে জেহেদানি এদুয়েন্ডকে 22 নম্বর কুড়ি ফোন ওয়াদি এডু ফ্রিস কুড়ি ফোন ওয়াদি বোলা ফাহাত বোদ দিফা কুড়ি জাপান কুন্দে দিফা কো কুড়ি এর বের বোল ফ্যান কুড়ি দিয়ে হয়তো মাসে কুড়ানি কিউবো কিউবো কুড়ি ফোন ওয়াদ বা আরমাত মেদনা কেয়ারি কুন্তে কে দিফেন কন্ট্রো কোদে কায়দে কুন্তে নাটো হন মাসে কুড়ি কেয়ারি দিয়ে এদুয়েন্ড কুন্তে রে কায়দে হেলা ফারমাত বোল দের দিফেলন তাকল ফাহাত ইটো ইং ইটো কন্ট্রো কোদে ব্যাকল ফাহাত নে কে সেরি কেয়ারি টানিগুচি টানিগুচি কুরি ফোন ওয়াদি বটনাপ বটনাপ মালফ কুরি জেদা ফানকস ইটো ইটো এবর কুরি মেতন কেয়ার তের নম্বর কেইটো নাকামুরা নাকামুরা ব্যাক অফ ফাহাত তিন নম্বর বলফ কুরি জেদানি এই টানিগুচি টানিগুচি আনকস কুরি জেহলা মেতন কেয়ার লিগেন হাফ তে বাদ লাফ কুরি ফোন ওয়াদ মাসে কুরানি এন ব্যাক অফ ফাহাত আং জেসাদি হেন কুন তেরে তিন নম্বর কন্ট্রো কোদ টাইনু টাই টানিগুচি টানিগুচি কুরি মেতন হসকো তে তে কুরি ফোন ওয়াদি বোলা বোলে ফ্যাম ওয়ান্ডানি 11 নম্বর বেন হেক কুরি জেহেদানি জাপান হাফ তে হাফ কুমি দাস কুরি জেহেদা ফতান কো ফাত ক্যারি হে কোন তরিকে জে সাদি জুম ফ্রিজ ফ্রিজ কুরি হেক বেন হেক বেন হেক ব্যাক কো ফাত কোন তরিকে এন রস ফাত কে বেন হেক তে তে কুরি জুম ফ্রিজ কন্ট্রোল কো দা হাফ কুমি দাস জাপান হাফ তে রে বল ফা মাসে কুরি নে তে তে কুরি আরি মতি বেরো ক্যারি এডুয়েন্ড কে একার নম্বর কুরি ফোন মাসে কুরি কোডি গেকপো গেকপো কুরি এরিয়া কারেন দান্দি কুনতে দিফি এরিয়া কুরি এর তে বান্ন মাসে কুরি কুনতে বড় কুদান তিন কুনতে জাপান কে তাকল ফাহাত হেক ওয়েন হেক তির তির কুরি দিফি এরিয়া কার কুনতে রে গন কুরি ফোন ওয়াল বদ গন তাকল ফাহাত ওয়েন হেক এনে কে বেন কুনতে রে কা তু ফ্রিজ কন্ট্রো কোদা কুরি তির তির এরিয়া কার এরিয়া কানা দে বেরো কার কুনতে কে দিফি কন্ট্রো কোদা কুরি বড় কুদান কুনতে নাটুয়া বদে তো মাসে কুরি কার দিয়া জাপান কে কুনতে নাটুয়া কুরি ফোন ওয়াল ফাহাত জাপান কোনতে দিফা করে এর তে দিফা করে বল দিয়ে গেছে স্পেয়ার ভেন্ডি ভেন বোলা আতলাফ কোরিয়ান কে সারি মত দেখি এর করে ফোন ওয়াল বদগো তাঙ্গ ফাত ভেন হেক এর করে তে তিং আরি মত দিফি ডিজন না ডিজন ইস ভেন হেক ভেন হেক ভেন ডিক ভেন ডিক কন্ট্রাক্ট বলা পুরি জাপান হাফ তে হাফ কে মিটাই সাব কুড়ুন তেরে গেনে কুড়িং এরে বের বেরো একারি এর কারি দিয়ে জাপান কর নাটু আলাফ কুড়িয়া কে সেই কুড়ুন তেরে গেনে কুড়িয়া মাত মেদে নাগা দে মাসে কুড়ানি নাটু আলাফ তাঙ্গল ফাহাত বেন হেক বেন হেক জাপান হাফ কে মেদে আসা মেদে তেরে কুড়ুন তেরে গেনে ফাহাত বেন হেক এর এম্বর কুড়ে মেন্টি কা মেন্টি কন্ট্রো কোদা কুড়িং এরে বের বেরো একারি এদি দেন টিকে একার নম্বর কোডি গেকপো গেকপো কারি দিয়ে কুড়ুন তেরে নাটু আলাফ কারি কুড়ুন তেরে জাসা দেন এম্বর ফাহাত মেন্টি কা বিহি মিনিট কুলেফ ফুরত মহাফ তে টিম কুড়ে বিস্টিম কুড়ে দাল মিচে নেদারল্যান্ড কে বেন হেক জাপান হাফ কে মিদায় সাহেব আরিমত ডিজন না জসা দিয়ে তন কারে দিয়া জাপান কোন তরে কল কোশা গুলো দেন ডিফে জহ নেদারল্যান্ড কে জহ বেন হেক কুরিয়া বেন্ডিক বেন্ডিক কুরিয়া তো ফ্রিজ ফ্রিজ আরিমত হাফ কে মিদায় সাহেব জাপান হাফ তে কোন তরে দে জসা গনে কুরিয়া গেট বয় গেট বয় টু ফ্রিজ এন্ড এভার ফাত বেন্ডিক কে সেন্স আগল বেরো জাপান হাফ তে নেদারল্যান্ড কোন তরে বেন হেক বল ফ্যান কুড়ি জেহেদান আস এরিয়া কারি জেহেদা কুড়ি তীর তিন এরিয়া রঙমতি হুড় কোন তিন সাদ বল কন্ট্রোল আস ফাহাত জাপান ক্যাপচার দিব ডন কুড়ি ফোন ওয়াদ বল আস মেদর ক্যারি নেদিয়ান কোন তে বলাতে ব্যাক বল ফাহাত বাট বাবুর গেন বাট কুড়ি তীর তিন বেন হেক কুড়ি ভেন্টি কা ভেন্টি কন্ট্রোল বলা তীর তিন কুড়ি জাপান হাফ তে হাফ মেদায় সাব কুড়ি তীর দেন জাসাদ কাদে বন্ধে নাটো আবাদে তো মাসে কুড়ি ফাহাত বলাত ল্যাফ কিবো আতলা কুড়ি ফোন ওয়াল মাসে কুড়ি বল কারে দিয়া
Nedien kunta faje la ba ko fatangas Taniguchi kontro podapti te kuria afke meta sa kamada kontro poda kuri fonwa de metro mati kuri kunte ne bolta kuri te dani kuri anga saf ke meta pore ko jela fi itoi ito anakes Nakamura kamada kontro poda kuri banna mase kuri metro hos ko vade che ne ber hafte badla arfa tare met Selsa Caldero contra Taniguchi Arimet contra De Jassad Bocaretia Nederland contra Fajela Farmet Morde. O Pau Smith for the half of Pulay for Pau Smith Pulayo Maki. Hydration Pulay Kangeti contra FM Bodmo. Ele Puri Medeni FIFA World Cup 2026 Nederland Adi Japan Batokra Chipro. Furtam Babis made Kulu Fingiru. The team could have seen Kalar Fuji. Third Jahan of Fursat, and the team was. We begin which. The team contains Timbo Motoka. The team is a good team. The Jahad and Margin of Futate, I think media Gagataka, Bavis went to Badaro, the system of the Ukraine. Over Badaro Hama, they team from Hama Pulum, but keep a team over another team of Tafa the Boruko, or a Pulaki. The team is a mother. Colon Fishmataka, Armati, Leafy, Elno, Elanidani, Japan, Contreras.